0: Get the word out with YC Radio. Give your department, program, event, or student activity an additional voice with a YC Radio Public Service Announcement, PSA. Airing a PSA on YC Radio is a simple and effective way to complement your existing outreach efforts while expanding your message to students, faculty, staff, and listeners both on and off campus. Whether you're promoting an upcoming event, recruiting volunteers, highlighting a campus service, or sharing important information, we'll help you create a clear, professional PSA that gets your message heard. Creating a PSA is quick, easy, and free for York College departments, student organizations, faculty, and staff. For more information or to get started, contact 718-262-5293. Promote your event, share your message, reach the York College community with YC Radio. Visit ycradio.org, the voice of today's generation.
1: This is Cousin Lucy from Mada's Cousin. You are listening to ycradio.org, the voice of today's generation.
2: When I have an asthma attack, I feel scared. It's kind of like an elephant is on my chest.
3: I feel like I'm choking.
2: Sometimes my parents have to take me to the hospital.
4: You know how to react to their asthma attacks. Here's how to prevent them. Visit www.noattacks.org or call your doctor. Because even one attack is one too many.
2: I feel like a fish with no water.
4: Brought to you by the EPA and the Ad Council.
5: Hi, my name is Larry Eaton, and I'm hosting a new show called Fireside Chats with Mr. Eaton. The show will be dealing with issues surrounding veterans, but also for all students and their educational endeavors. Please tune in to ycradio.org every second and fourth Tuesday of the month. I look forward to speaking to you all on ycradio.org, the voice of today's generation.
6: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College-এর পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী। এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক। York পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05 এ অবস্থিত।
7: This is ycradio.org, the voice of today's generation.